0: শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন আকাশবাণী চাইবাসা কেন্দ্র FM এর 101.7 MHz-এ। সকলকে আমাদের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান সাত রং। আজ অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি রুদ্রাণী ঘোষ, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি চম্পা বক্সি। নমস্কার
0: শ্রোতা বন্ধু, ভারতীয় চিত্রশিল্পে নারীদের অবদান সুদীর্ঘ ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রাগৈতিহাসিক গুহা চিত্র থেকে শুরু করে আধুনিক ক্যানভাস পর্যন্ত সর্বত্রই নারী তার সৃষ্টিশীলতার ছাপ রেখেছেন। লোকশিল্পের সংরক্ষণ থেকে শুরু করে আধুনিক শিল্পের বিশ্ব মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব সব ক্ষেত্রেই ভারতীয় নারীদের ভূমিকা কিন্তু অনন্য। ভারতীয় গ্রামীণ ও ঐতিহ্যবাহী শিল্পকলা যেমন উড়িষ্যার পটচিত্র, মধুবনী, ওয়ার্লি এবং পিথোরা চিত্রকলার ভিত্তি নির্মাণ ও সংরক্ষণে নারীদের অবদান কিন্তু সবচেয়ে বেশি। বংশ পরম্পরায় মা ও ঠাকুমারা এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন। এছাড়া মৃৎশিল্প, আলপনা ও কাঁথা সেলাইয়ের মাধ্যমে নারীরা প্রজন্ম থেকে প্রজন্মে এই শিল্পের বিকাশ ঘটিয়েছেন। বিংশ শতাব্দীর গোড়ার দিকে ভারতীয় শিল্পে নারীদের উপস্থিতি জোরালো হতে শুরু করে। আধুনিক ভারতীয় শিল্পের অবিসংবাদিত পথপ্রদর্শক হলেন অমিতা সেরগিল। তাঁকে ভারতের ফ্রিডা কাহলো বলা হয়। তিনি ভারতীয় গ্রামীণ নারীদের জীবন, তাদের বেদনা ও সৌন্দর্যকে নিজের ক্যানভাসে জীবন্ত করে তুলেছিলেন। 1970-এর দশক থেকে ভারতীয় নারী শিল্পীরা পিতৃতান্ত্রিক ধ্যান ধারণাকে চ্যালেঞ্জ করে নিজস্ব স্বতন্ত্র কণ্ঠস্বর তৈরি করেন। আজ সাতরং অনুষ্ঠানে শ্রোতা বন্ধু এমনই একজন বিখ্যাত চিত্রশিল্পীর বিষয়ে আলোচনা করব। তিনি আপনার আমার সকলের পরিচিত সুনয়নী দেবী। সুনয়নী দেবী ছিলেন একজন খ্যাতিমান ভারতীয় বাঙালি চিত্রশিল্পী। তিনি জন্মগ্রহণ করেন কলকাতা তথা ভারতের সম্ভ্রান্ত ঠাকুর পরিবারে। তিনি স্বশিক্ষিত শিল্পী, কোনো প্রথাগত প্রশিক্ষণ তিনি নেননি কারোর কাছ থেকেই, বরং তার শিল্পী ভাইদের যথা অবনীন্দ্রনাথ, জ্ঞানেন্দ্রনাথ ও সমরেন্দ্রনাথ ঠাকুরের থেকে অনুপ্রাণিত হয়ে তিনি ছবি আঁকা শুরু করেন 30 বছর বয়সে। তার আঁকা কয়েকটি বিখ্যাত ছবি হল মা যশোদা, নেপথ্যে, বাউল ইত্যাদি। তার বিবাহ হয় রাজা রামমোহন রায়ের নাতি রজনীমোহন চট্টোপাধ্যায়ের সঙ্গে মাত্র 12 বছর বয়সে। 1875 সালের 18ই জুন সুনয়নী দেবী ভারতের সম্ভ্রান্ত ঠাকুর পরিবারের গুণেন্দ্রনাথ ঠাকুর ও সদামিনীর দেবীর ঘরে জন্মগ্রহণ করেন। গুণেন্দ্রনাথ ঠাকুরের ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের প্রপৌত্র এবং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের তৃতীয় ভ্রাতা গিরীন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র। সেদিক থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার পিতৃব্য ছিলেন। 12 বছর বয়সে রজনীমোহন চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি বিবাহ সূত্রে আবদ্ধ হন। চিত্রশিল্প বা শিল্পের যে কোনো আঙ্গিকেই তার কোনো প্রথাগত শিক্ষা না থাকা সত্ত্বেও তিনি একজন নারী হিসেবে যে শিল্পক্ষেত্রে তার কাজ সুসম্পাদিত করেন সে তথ্য পার্থ মিত্রের বই দ্য ট্রায়াম্ফ অফ মডার্নিজম ইন্ডিয়াস আর্টিস্ট অ্যান্ড দ্য অ্যাভান্ট গ্রেড থেকে আমরা প্রত্যেকে জানতে পারি। বেঙ্গল আর্ট স্কুলের একজন প্রকৃত প্রাচীন চিত্রশিল্পী হওয়ার অনুপ্রেরণায় তিনি লোকপট আঁকেন, যা ঠাকুর বাড়ির মহিলাদের মধ্যে খুবই প্রচলিত ও গৃহস্থালী সংক্রান্ত বিষয় ছিল। উনার প্রদর্শনীগুলির মধ্যে রয়েছে 1908-10-12 প্রদর্শনী ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট কলকাতায় যেটা হয়, 1911 সালে ইউনাইটেড প্রভিন্স XHB ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট এলাহাবাদ দ্বারা সংগঠিত। এছাড়া 1924 সালে ভ্রমণ প্রদর্শনী, 2004 সালে ম্যানিফেস্টন, 2011 সালে সামার মরুদ্যান ইত্যাদি উল্লেখযোগ্য।
1: আজ 18ই জুন বীরাঙ্গনা ঝাঁসির রানী লক্ষ্মীবাই প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি রইল। ব্রিটিশ শাসনের অত্যাচার ও অন্যায়ের নীতির বিরুদ্ধে যখন ভারতের বিভিন্ন প্রান্তে ক্ষোভ জমতে শুরু করেছিল, তখন ঝাঁসির রানী লক্ষ্মীবাই নিজের সাহস, বুদ্ধিমত্তা এবং নেতৃত্বের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামে এক নূতন অধ্যায়ের সূচনা করেন। আসলেই তিনি ছিলেন 1857 সালের মহাবিদ্রোহের অন্যতম প্রধান নেত্রী এবং ভারতীয় ইতিহাসের সর্বাধিক স্মরণীয় বীরাঙ্গনাদের মধ্যে একজন। 1828 সালে তার জন্ম হয়। শৈশবে নাম ছিল মণিকণিকা। ছোট থেকেই তিনি ছিলেন সাহসী, চঞ্চল এবং আত্মবিশ্বাসী। তিনি ঘোড়ায় চড়া, তলোয়ার চালানো, ধনুর্বিদ্যা, যুদ্ধ কৌশল এগুলো সবই শেখেন। এই শিক্ষায় কিন্তু পরবর্তীকালে তাকে একজন দক্ষ যোদ্ধা ও নেত্রী হিসেবে গড়ে তোলে। স্বামীর মৃত্যুর পর তিনি দত্তক পুত্র গ্রহণ করেন, কিন্তু ব্রিটিশ সরকার চক্রান্ত করে ঝাঁসি রাজ্য নিজেদের অধীনে নেয়ার চেষ্টা করে। কিন্তু লক্ষ্মীবাই দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, তিনি কোনো অবস্থাতেই ঝাঁসি তিনি ছেড়ে দেবেন না। 1857 সালে তিনি সিপাহি বিদ্রোহে এই সময় ঝাঁসি রক্ষার দায়িত্ব নিজ হাতে তুলে নেন। যুদ্ধক্ষেত্রে তিনি সৈন্যদের সামনে থেকে নেতৃত্ব দিতেন এবং তার বীরত্ব সৈন্যদের অনুপ্রাণিত করত। শেষ পর্যন্ত 1858 সালের 18ই জুন ইংরাজ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে করতে তিনি বীরের মতন মৃত্যুবরণ করেন। আবারও সেই বীরের প্রতি রইল শ্রদ্ধাঞ্জলি। শ্রোতাবন্ধু, 17ই জুন থেকে 26শে জুন এই 2 সপ্তাহ নেশামুক্ত দেশ দিবস পালন করা হবে। নেশামুক্ত দেশ সমাজ পরিবার গঠনে আমি আপনি সকলেরই সহযোগিতা, জনসচেতনতা খুবই কিন্তু দরকার। ভাবতে অবাক লাগে যে যুবারা দেশের কারিগর, তারা যদি নেশাগ্রস্ত হয় তাহলে দেশের ভবিষ্যৎ একেবারে খারাপ হয়ে যাবে।
0: একদম তাই
1: আমাদের উচিত

0: কিভাবে দেশের সমাজের দায়িত্ব দেয়া হয়, যেমন গাছ লাগানো, গাছ সংরক্ষণের দায়িত্ব, এরকম যে সকল পরিবারে বয়স্কদের দেখা শোনার করবার জন্য কেউ নেই, তাদেরও যত্ন আত্তি করবার দায়িত্ব, এগুলো যদি পরিকল্পনা করে তাদের হাতে তুলে দেওয়া হয় কেমন হয়,
1: বা ওদের মধ্যে যদি কোনো সুপ্ত প্রতিভা থেকে থাকে, কারণ প্রতিভা নিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই জন্মাই, হ্যাঁ, সেটা কারোর প্রকাশ পায় আর কারোর ভেতরে সেটা সুপ্ত অবস্থায় থেকে যায়, তো সেই সুপ্ত প্রতিভাটাকে যদি আমরা ওদের অনুপ্রাণিত করি সেই সমস্ত প্রতিভা থেকে, যাতে ওরা নিজেদেরকে আরো প্রতিষ্ঠা করতে পারে,
0: প্রতিষ্ঠা করতে পারে
1: একদম, তো তাহলে দেখবে কিন্তু অনেকটা, মানে যেটা আমরা বলি জেনারেশন গ্যাপ, আজকাল এই কথাটা খুব শোনা যায়, এবং তার জন্যেই কিন্তু আমরা তাদের মধ্যে একটা সম্পর্ক, মনের সম্পর্ক তৈরি করে উঠতে পারছি
0: না,
1: এটা একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে। তো সেই জিনিসটা যখন কমে যাবে, এই দূরত্বটা যখন আমাদের কমে যাবে, আমরা যখন অনুপ্রাণিত করতে পারবো, তখন কিন্তু মানে ওদের,
0: মানে ওরা যে মানসিক অনেক সময় অবসাদে ভুগছে, ওরা বলতে পারছে না, তখন কি হচ্ছে, তারা সেই সমস্যার সমাধান করতে পারছে না, তো নেশায় তারা ডুবে যাচ্ছে, আর তৎক্ষণাৎ একটা তাদের মধ্যে কোনো ভালো ফিলিং লাগছে,
1: পেলে সেটা প্রকাশ করা, হ্যাঁ, নেশা করার তো অনেক রকমের কারণ থাকে না, কেউ হতাশাগ্রস্ত হয়ে নেশা করে, কেউ ছোট ছোট বন্ধুদের চাপে পড়ে নেশা করে, এবার ঘটনা হচ্ছে যে যুব সম্প্রদায়টা এরকম একটা বয়সের মধ্যে দিয়ে যায় যখন ওদের বোঝাটা আমাদের ভীষণভাবে প্রয়োজনীয় হয়ে পড়ে, ওদের মনের অবস্থাটা আমাদের বুঝতে হবে যে ওরা কি চাইছে, কি বলতে চাইছে।
0: অভিভাবক হয়ে যায় শুধু নিজের ঘরের বাচ্চার না,
1: একদম তাই,
0: পাড়া সমাজের প্রতিটা যুবাদের আমরা অভিভাবক হতে পারি,
1: একদম,
0: তাহলে কিন্তু তাদের সমস্যাটা অনেকটা কমবে,
1: আর সময় সব থেকে বড় গিফট,
0: তো মানে বলবো যে অমূল্য সময়
1: একদম
0: যেটা রয়েছে, তারা যদি এই সময়টাকে ভালো কাজে থেকে ব্যবহার করে,
1: উপহার বোধহয় আর কিছু হতে পারে না,
0: তাই তাদের কি করতে হবে, তাদের কাঁধেও কিছু ভালো দায়িত্ব দিতে হবে, অবশ্যই তাদেরও প্রয়োজন সুবিধা দেওয়ার ব্যবস্থা আমাদের রাখতে হবে,
1: মাতা পিতা বলুন, যত সমাজে আমরা গুরুজনরা রয়েছি, আমাদের প্রত্যেককে সময় দিতে হবে,
0: বুঝতে হবে,
1: ওদের বুঝতে হবে,
0: পরিকল্পনা করে তাদেরকে মানে কিছু কাজের ব্যবস্থা, তাদের যে লক্ষ্য পূরণের ব্যবস্থা, কিছুটা আমাদেরও তাদের পথ দেখাতে হবে, মানে আলোর দিশা দেখানোর দায়িত্ব তো আমরা প্রত্যেকে নিতে পারি, তাই নেশা মুক্ত দেশ গড়ে তোলার সংকল্প কিন্তু আমাদের সকলেরই,
1: একদম,
0: আর জন সচেতনতা বাড়াতে হবে,
1: একদম,
0: অবশ্যই যুবাদের অমূল্য জীবন ও সঠিক পথে এগিয়ে যাওয়ার বা লক্ষ্যে পৌঁছানোর দায়িত্ব নিতে হবে,
1: খারাপ দিকটা যদি না বোঝানো হয় তাহলে তো স্বাভাবিকভাবে ওদের ওই পথ থেকে আনা যাবে না, ফেরত আনা সম্ভব হবে না,
0: হ্যাঁ, তাই আমরা চাইব প্রত্যেক যুবাদের কাছে অনুরোধ, সময় অমূল্য, জীবন অমূল্য,
1: একদম তাই,
0: তাই তোমরা সময়কে ভালো কাজে লাগিয়ে তুমি তোমার সাফল্যের দিকে এগিয়ে চলো,
1: একদম।

0: শ্রোতা বন্ধু, এতক্ষণ আপনারা শুনছিলেন বাংলা আধুনিক গান শিল্পী শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আত্মরক্ষা বা সেলফ ডিফেন্স শুধুমাত্র বিপদের সময় নিজেকে রক্ষা করার উপায় নয়, এটি মানুষের মনে সাহস এবং আত্মবিশ্বাস তৈরি করে। যে কোনো অপ্রত্যাশিত বিপদের সময় তাৎক্ষণিক সঠিক সিদ্ধান্ত নিয়ে শারীরিক ক্ষতি থেকে বাঁচতে এবং আত্মমর্যাদা বজায় রাখতে সেলফ ডিফেন্স শেখা কিন্তু প্রত্যেকের জরুরি। সেলফ ডিফেন্স শুধুমাত্র যে মেয়েদের ক্ষেত্রে তা নয়, কিন্তু ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। হঠাৎ কোনো ছিনতাইকারী বা আক্রমণকারীর সামনে পড়লে সেলফ ডিফেন্সের সাধারণ কৌশলগুলো যদি জানা থাকে, তাহলে সেটা কাজে লাগিয়ে কিন্তু সহজে নিজেকে রক্ষা করা যেতে পারে। এছাড়া সেলফ ডিফেন্স জানা থাকলে, আত্মরক্ষার কৌশল যদি আপনারা জানেন, তাহলে আত্মবিশ্বাসও কিন্তু অনেকটাই বেড়ে যায়। অযথা ভয় কিন্তু আপনার মনকে গ্রাস করবে না। আর বর্তমানে নারীদের সুরক্ষার জন্য সেলফ ডিফেন্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক দক্ষতা। কোনো কোনো স্কুলে তো নিয়ম করে সেলফ ডিফেন্সের ক্লাসও হয়ে থাকে। এটি নারীদের শারীরিক ও মানসিকভাবে স্বাধীন থাকতে কিন্তু অনেকটা সাহায্য করে। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে মাথা ঠান্ডা রেখে যে কোনো জরুরি পরিস্থিতির মোকাবিলার একটা দক্ষতা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আর সেলফ ডিফেন্স শেখার চর্চা শারীরিক ফিটনেসটাকে অনেকটাই বাড়িয়ে দেয় এবং শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সচল ও শক্তিশালী রাখে এই সেলফ ডিফেন্স।
1: শ্রোতা বন্ধু, আজ 18ই জুন। প্রত্যেক বছর এই দিনে সারা বিশ্বে ইন্টারন্যাশনাল পিকনিক ডে মানানো হয়। এই দিনে বাইরে গিয়ে প্রকৃতির সাথে আনন্দ নিয়ে মুখরোচক খাবার আর প্রিয়জন এবং বন্ধু বান্ধবের সাথে সময় কাটানোর দিন। পিকনিক সত্যি এক মজবুত এবং সরল উপায় যার দ্বারা প্রকৃতির সাথে আনন্দ উপভোগ করা এবং স্বাস্থ্যকর ভোজন আমরা করে থাকি। আসলে দৈনন্দিন জীবনের একঘেয়েমি মাঝে মাঝে হঠাৎ করে এমন কিছু ঘটনা ঘটে যায় যাতে মনটা সহসা উৎফুল্ল হয়ে ওঠে। দিন যাপনের আর প্রাণ ধারণের গ্লানির মাঝে পিকনিক এক অপরূপ ঘটনা। তাজা টাটকা বাতাসের মতো যা মানুষকে উজ্জীবিত করে আর প্রাণশক্তিতে ভরিয়ে তোলে। উন্মুক্ত প্রকৃতির মাঝে পিকনিক সে এক আলাদাই ব্যাপার। উদার উন্মুক্ত প্রান্তর, অসীম আকাশ, অপরিচিত গহন, অরণ্যভূমি, পাখির কূজন, ফুল প্রজাপতির রং বাহার, উদীয়মান এবং অস্তমান সূর্যের মহিমা, এসবের সঙ্গে রং বাহারি খাবার, পিকনিকের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এসব নিয়ে জীবন কিন্তু রঙিন হয়ে ওঠে
0: একদম সত্যি,
1: এবং মনকেও কিন্তু ফ্রেশ করে তোলে, তাই নাকি?
0: একদম।
1: আর পিকনিক মানে মনের মাঝে ভারী এক উত্তেজনা, অজানাকে জানা, অদেখাকে দেখা, অচেনাকে চেনার কৌতূহল, আগ্রহ মানুষের কিন্তু চিরন্তন। এই পথের মুক্তির আহ্বানে সকলেই ছুটে চলে পাহাড়ের কোণে, অরণ্যের ছায় ঘন রহস্য কিংবা বালুকা বেলায়। এইসবের বৈচিত্র্যময় প্রান্তে প্রান্তে মানুষ সাথী, বন্ধু, পরিবার, ছোট বড় মিলে কিন্তু এই পিকনিক এই নামের অন্তরালে ঢুকে পড়ে, যার যার পছন্দ মতো জায়গাতে এক হয়ে মিলন মেলায়, তাই কি না?
0: একদম তাই।
1: আর তার সাথে ভালো ভালো খাওয়া, আনন্দ, নাচ গান, উন্মুক্ত বাতাস, সে যেন নির্মল পরিবেশ, একরাশ অক্সিজেন নিয়ে সকলে কিন্তু আমরা ঘরে ফিরি, ঠিক কিনা?
0: একদম।
1: আর পারস্পরিক সহমর্মিতা সহানুভূতির ওপর কিন্তু বন্ধুত্ব গড়ে ওঠে। আর এই পিকনিকে এসবে গেলে কিন্তু মিলেমিশে আমরা সব এক হয়ে যাই, আর মনের মাঝে একটা আত্মীয়তাও যেন গড়ে ওঠে। আর আমাদের অক্ষয়পটে প্রতি বছরের পিকনিকের একটা একটা আলাদা স্মৃতি গড়ে ওঠে, ঠিক কিনা?
0: একদম।
1: তো শ্রোতা বন্ধু, আজকের মতো বাংলা সাতরঙ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে আগামী অনুষ্ঠান।

0: পুরা
1: ইয়ে না মঙ্গলের এখন গাঁ বাড়িগড়া আড়কি থানা তো জঙ্গল গা হতো আউকা কাহ মানে আহে লোক আউকা ও জিন্দা হেন মানে জিন্দা আহে কই কম আমরা শুনে পারলি ওহে চলতে একদম আমরে পুরা একদম এখন তো তুমি ঠিক হয়ে হই নাই তো পুরা একদম পরিবার
2: নাম হয় রানবালা দেবী গাঁ বাড়ি হতো ঘর আইনি আমরা ঘরে বহু দুঃখে বাত হত এখন বাত হয়ে যা
3: হুম বুড়ান সিং তামসয় অনিতা তামসয় ভুরুপা আসেন এসব দুঃখ রে মেপা মেয়ে তাপা মেয়ে ও বেটানিকা
4: আজা নতুন বুম্বাই কোড়া পাটন নতুন গুন্ডে কোড়া আজা হন কদমি কোড়া পাটন পাটন নতুন কেতমাই কোড়া মিনিমাম উড়ি উড়ি বাগিয়া তো কিন্তু সি আর পি কল পুলিশ কল এমনি লড়াই চালাও তো বুড়ুম গে আন্দো জয় তাই কাকা গু উনি বুক কো কাকো মেল মিয়া
5: আলিং মুনি সুরেন তে আপিলে তান আলিং সি আই যা হুরা রে মিনাই রে জিতা হুরা রে মিনাই রো তো বুগিন হুরা তে সেসেন কা এ উ আগে বিটা উরেন কা আলি আয়া নতুন তে নাম আপিলে তান
6: झारखंड सरकार आत्मसमर्पण के दौरान आत्मसमर्पण करने वाले उग्रवादी को श्रेणीवार 6 लाख तथा 3 लाख 2 बराबर किस्तों में देगी। साथ ही गृह निर्माण हेतु 4 डिसमिल भूमि 6,000 प्रति माह की वृत्ति पर व्यावसायिक प्रशिक्षण, निशुल्क चिकित्सा, बच्चों को शिक्षा हेतु शिक्षण शुल्क, कन्यादान हेतु अनुदान, उग्रवादी का 5 लाख तक का जीवन बीमा एवं इनके आश्रितों को सामूहिक बीमा, 4 लाख तक का स्वनियोजन हेतु ऋण देने तथा अन्य कई लाभ देने का भी प्रावधान है। आए आत्मसमर्पण कर झारखंड सरकार के आकर्षक एवं उत्साहवर्धक आत्मसमर्पण एवं प्रत्यार्पण नीति का लाभ उठाएं। हिंसा छोड़ मुख्य धारा में शामिल होकर समाज व राज्य की समग्र विकास में अपना भागीदारी सुनिश्चित करें। इसके लिए मोबाइल नंबर 7008088527 पर संपर्क कर सकते हैं।
7: বয়ামসি কো দেলা নিত বন আজম সঙ্গে আমি তুতি নিশে খন সাহারে বন তাহিনা নয়া তুতি কিন লাই সদর কা মন জয়পাল মুরমু তিকিন
8: টপিক্স মেনা তালি অ্যাভয়েড দ্য ইউজ অফ ড্রাগস নিশা ব্যবহার খন বাঁচাও তাহেন লাগতি আদো নয়া নিশা মেনখান চেদ বো মেতা নিশা মা আডি প্রকার মেনা যেমন হাঁডি পৌরা নিউ নিশ দোক্তা খানি তাম্বাকু জম নিশ সিগারেট বিড়ি নিউ নিশ দাঁড়ান নিশ সমাজসেবা রেয়াও নিশ হয়ে দাঁড়া নিশরে লাভ কমা হানিগে জাস্তি মেনখান তেহেঞা গালোচ লেকাতে হাঁডি পৌরা আর যাহা ব্যবহার কাতে আবুয়া হড়মো মনেজীবি হৃদয় রুগী নামা কমজোর আর সতে হড়মো সতে মনেজীবী বাং তাহে দাঁড়া আর সাথে সমাজ হো বেমার নকান ক্ষতি জীবনভর উমুল কোয়া আর ওড়া দুয়ার ধন সম্পত্তি মান সম্মান যত গুড়মাটি চাবা নাচার গেম বাগিয়া নাগাম ইদি কাতে আগাম দো আবো সান্তাল হোড় সমাজ দো আডি সাফা সুত্রা মনান কালচার খানা যাহাই গে পেড়া বাহারে খনে হেজ এনা ওড়া বলো এনা মনতে পারকম বো বিলা জাঙ্গাতি আরুবোয়া লাগি মন লোটা দাগ বো দড়মা আর মন জোহার বো চালায়া ওনা তায়ম নেড়া পেড়া দো মন লাগি নাহেল গাড়া দাগ পিলচু হালাম পিলচু বুড়ি তিকেনা পে দিন তায়নম রানু মেশা দাকা রাসা বো মানে হানি বো চালা কোয়া যেমন তে সাঙ্গিঞ হর খন হিজু তেতাং মেটাওয়া ভান্ডগার কাতে দুড়ুব মিদ কাতে বেশ বাড়িজ কো গালমারাও তাহেদ মন ব্যবহার নঙ্কাতে হাঁডি পৌরা ব্যবহার সমাজ রে প্রসার ইদিয়েনা আর বাং মা ওড়া ভিতরে আগিল হাপড়াম কো বঙ্গা বুরু সানাম কো নিতুম কাতে হাঁডি দাগ বো চডোর হ্যা যত পারাব পুনে রে আর উনকু আশীর্বাদ নাম কাতে মেহেদ তি মেহেদ জাঙ্গা তাহেন রেয়া মনে বো গোটায় কামি পুরো মা মেনতে ᱵᱷᱤᱛᱟᱹᱨ ᱫᱩᱣᱟᱹᱨ ᱨᱮᱵᱚ ᱜᱚᱰᱮᱜᱼᱟ ᱟᱫᱚ ᱢᱮᱱ ᱨᱮᱱᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱫᱚ ᱱᱚᱣᱟ ᱜᱮ ᱡᱮ ᱛᱮᱦᱮᱧ ᱥᱚᱢᱟᱡᱽ ᱨᱮ ᱢᱟᱹᱱᱟᱱ ᱵᱷᱤᱛᱟᱹᱨ ᱫᱩᱣᱟᱹᱨ ᱵᱚᱸᱜᱟ ᱵᱷᱳᱜᱽ ᱫᱚ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ ᱥᱟᱱᱛᱟᱲ ᱥᱚᱢᱟᱡᱽ ᱮ ᱩᱵᱩᱞ ᱰᱩᱵᱩᱞ ᱞᱮᱣᱲᱟ ᱪᱟᱵᱟ ᱟᱠᱟᱫᱮᱭᱟ ᱵᱷᱤᱛᱟᱹᱨ ᱫᱩᱣᱟᱹᱨ ᱨᱮᱱᱟᱜ ᱵᱷᱳᱜᱽ ᱛᱮᱦᱮᱧ ᱵᱚᱱ ᱧᱮᱞᱮᱜᱼᱟ ᱚᱠᱟᱨᱮ ᱦᱟᱴ ᱯᱟᱛᱟ ᱯᱷᱩᱴᱵᱚᱞ ᱮᱱᱮᱡ ᱴᱟᱺᱰᱤ ᱥᱤᱢ ᱯᱟᱲᱟ ᱟᱨ ᱮᱢᱟᱱ ᱢᱤᱫᱩᱱ ᱟᱣᱥᱚᱨ ᱨᱮ ᱛᱟᱨᱮ ᱛᱟᱥᱮ ᱢᱤᱫ ᱞᱟᱭᱤᱱᱛᱮ ᱦᱟᱺᱰᱤ ᱯᱟᱹᱣᱨᱟᱹ ᱟᱹᱠᱷᱨᱤᱧ ᱠᱚᱜᱮᱢ ᱧᱟᱢ ᱠᱚᱣᱟ ᱥᱟᱶᱛᱟ ᱨᱮᱱ ᱰᱟᱺᱜᱩᱣᱟᱹ ᱠᱩᱲᱤ ᱨᱟᱲᱟ ᱯᱟᱛᱲᱟ ᱦᱟᱛᱚᱢ ᱟᱨ ᱵᱩᱲᱦᱤ ᱮᱨᱟ ᱠᱚ ᱵᱮᱯᱟᱨ ᱨᱩᱯ ᱯᱩᱭᱥᱟᱹ ᱴᱟᱠᱟ ᱵᱤᱛᱤ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱛᱮᱦᱮᱧ ᱨᱮᱱ ᱡᱩᱣᱟᱹᱱ ᱫᱚ ᱱᱤᱥᱟᱹ ᱵᱮᱵᱷᱟᱨ ᱤᱫᱤ ᱠᱟᱛᱮᱫ ᱪᱮᱦᱨᱟ ᱱᱟᱯᱟᱭ ᱵᱷᱚᱵᱤᱥᱥᱚᱛ ᱦᱚᱨ ᱠᱚ ᱡᱟᱸᱜᱮ ᱫᱟᱨᱟᱢᱮᱜᱼᱟ ᱟᱨ ᱥᱚᱢᱟᱡᱽ ᱧᱩᱛᱟᱹᱛ ᱦᱚᱨᱛᱮ ᱜᱚᱛᱚᱜ ᱠᱟᱱᱟ ᱡᱩᱣᱟᱹᱱ ᱠᱚᱲᱟ ᱠᱩᱲᱤ ᱠᱚ ᱠᱩᱪᱤ ᱦᱚᱲᱢᱚ ᱨᱮ ᱟᱹᱣᱨᱤ ᱯᱟᱠᱚᱴ ᱠᱷᱚᱱ ᱜᱮ ᱜᱟᱞᱚᱪ ᱥᱚᱝᱜᱚᱛ ᱨᱮᱠᱚ ᱡᱷᱟᱹᱞ ᱠᱷᱟᱱᱰᱚᱜ ᱠᱟᱱᱟ ᱵᱟᱝ ᱧᱩ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱠᱚᱲᱟ ᱠᱩᱲᱤ ᱠᱚᱦᱚᱸ ᱜᱟᱞᱚᱪ ᱥᱚᱝᱜᱚᱛ ᱨᱮ ᱜᱟᱛᱮ ᱜᱟᱛᱮ ᱢᱮᱱᱛᱮ ᱫᱤᱱ ᱦᱤᱞᱳᱜ ᱢᱮᱛᱟᱭ ᱠᱷᱟᱱ ᱢᱟ ᱵᱚᱲᱦᱮ ᱚᱱᱟ ᱦᱚᱨ ᱰᱟᱦᱟᱨ ᱯᱟᱸᱡᱟ ᱦᱩᱭᱮ ᱟᱨ ᱚᱱᱠᱟᱱ ᱠᱟᱛᱷᱟ ᱠᱚ ᱜᱟᱵᱟᱱ ᱠᱟᱛᱮ ᱠᱚ ᱢᱮᱛᱟᱭᱟ ᱡᱮ ᱱᱚᱣᱟ ᱢᱟ ᱵᱷᱤᱛᱟᱹᱨ ᱫᱩᱣᱟᱹᱨ ᱨᱮ ᱥᱮᱵᱷᱟᱜ ᱡᱤᱱᱤᱥ ᱵᱟᱢ ᱧᱩ ᱵᱮᱵᱷᱟᱨ ᱠᱷᱟᱱ ᱢᱟ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱥᱟᱶᱛᱟ ᱥᱚᱢᱟᱡᱽ ᱨᱮᱢ ᱛᱟᱦᱮᱱᱟ ᱟᱨᱮ ᱵᱷᱟᱹᱭ ᱦᱟᱺᱰᱤ ᱯᱟᱹᱣᱨᱟᱹ ᱫᱚ ᱟᱵᱚᱣᱟᱜ ᱥᱚᱢᱟᱡᱽ ᱨᱮᱱᱟᱜ ᱧᱩᱛ ᱠᱟᱱᱟ ᱯᱮᱲᱟ ᱯᱨᱚᱵᱷᱩ ᱢᱟᱹᱱ ᱵᱮᱵᱷᱟᱨ ᱟᱵᱚ ᱱᱚᱣᱟ ᱦᱟᱺᱰᱤ ᱯᱟᱹᱣᱨᱟᱹ ᱨᱮᱜᱮ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱡᱩᱫᱤ ᱵᱟᱢ ᱧᱩ ᱵᱮᱵᱷᱟᱨᱟ ᱮᱱᱠᱷᱟᱱ ᱟᱢ ᱫᱚ ᱵᱷᱮᱜᱟᱨ ᱛᱮ ᱚᱠᱚᱭ ᱪᱟᱭ ᱵᱟ ᱥᱟᱝᱟᱢᱟ ᱟᱨ ᱡᱩᱫᱤ ᱦᱟᱺᱰᱤ ᱯᱟᱹᱣᱨᱟᱹᱢ ᱧᱩᱭᱟ ᱮᱱᱠᱷᱟᱱ ᱥᱚᱢᱟᱡᱽ ᱨᱮᱱᱟᱜ ᱢᱟᱹᱱ ᱨᱮᱢ ᱦᱤᱡᱩᱜᱼᱟ ᱠᱟᱛᱷᱟᱭ ᱟᱢ ᱥᱚᱢᱟᱡᱽ ᱨᱮᱱᱟᱜ ᱦᱚᱲ ᱥᱟᱞᱟᱜ ᱫᱩᱠ ᱥᱩᱠᱮᱢ ᱜᱟᱯᱟᱞ ᱢᱟᱨᱟᱣ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱠᱟᱛᱷᱟ ᱫᱚ ᱱᱚᱝᱠᱟ ᱠᱟᱱᱟ ᱟᱵᱚ ᱥᱚᱢᱟᱡᱽ ᱨᱮᱭᱟᱜ ᱵᱷᱮᱥ ᱥᱮ ᱢᱟᱱᱚᱛ ᱜᱮ ᱚᱱᱠᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱡᱮ ᱜᱟᱞᱚᱛ ᱦᱚᱨ ᱯᱟᱸᱡᱟ ᱚᱪᱚ ᱞᱟᱹᱜᱤᱫ ᱦᱚᱸ ᱥᱚᱢᱟᱡᱽ ᱨᱮᱭᱟᱜ ᱨᱟᱭᱨᱤᱛ ᱥᱮ ᱱᱤᱛᱤ ᱜᱮ ᱯᱩᱥᱴᱟᱹ ᱵᱟᱹᱱᱩᱜᱼᱟ ᱥᱚᱢᱟᱡᱽ ᱜᱮ ᱡᱩᱫᱤ ᱱᱚᱣᱟ ᱯᱨᱚᱛᱥᱟᱦᱚᱱ ᱮ ᱮᱢᱟ ᱥᱮ ᱵᱟᱲᱦᱟᱣ ᱚᱪᱚ ᱞᱟᱹᱜᱤᱫ ᱮ ᱮᱢᱟ ᱮᱱᱠᱷᱟᱱ ᱢᱟ ᱟᱹᱰᱤ ᱢᱩᱥᱠᱤᱞ ᱠᱟᱛᱷᱟ ᱡᱩᱫᱤ ᱟᱵᱚ ᱥᱚᱢᱟᱡᱽ ᱨᱮ ᱦᱩᱰᱤᱧ ᱢᱟᱨᱟᱝ ᱨᱮᱱᱟᱜ ᱛᱚᱯᱷᱟᱛ ᱵᱟᱝ ᱵᱚ ᱫᱚᱦᱚᱭᱟ ᱮᱱᱠᱷᱟᱱ ᱫᱚ ᱵᱷᱚᱭ ᱵᱚᱛᱚᱨ ᱥᱮ ᱞᱟᱡᱟᱣ ᱥᱚᱨᱚᱢ ᱵᱷᱚᱨᱚᱢ ᱵᱟᱭ ᱛᱟᱦᱮᱸ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱨᱟᱢᱜᱟᱨ ᱢᱟᱵᱚᱱ ᱫᱚᱱ ᱯᱟᱨᱚᱢᱮᱜᱼᱟ ᱟᱨ ᱚᱱᱟ ᱤᱫᱤᱛᱮ ᱛᱮᱦᱮᱧ ᱱᱚᱣᱟ ᱦᱟᱞᱚᱛ ᱠᱚᱫᱚᱵᱚᱱ ᱧᱮᱞᱮᱜᱼᱟ ᱛᱮᱦᱮᱧ ᱚᱱᱟ ᱠᱟᱛᱮ ᱵᱩᱜᱤ ᱵᱟᱹᱲᱤᱡ ᱚᱪᱚ ᱞᱟᱹᱜᱤᱫ ᱢᱟᱨᱟᱝ ᱟᱵᱚ ᱢᱟᱨᱟᱝ ᱠᱚᱜᱮ ᱮᱛᱚᱦᱚᱵ ᱫᱚ ᱫᱟᱭ ᱥᱮ ᱫᱳᱥᱤ ᱢᱮᱱᱟᱜ ᱵᱚᱱᱟ ᱪᱮᱫᱟᱜ ᱥᱮ ᱢᱟᱨᱟᱝ ᱦᱚᱲ ᱠᱚ ᱥᱚᱢᱟᱡᱽ ᱨᱮᱭᱟᱜ ᱢᱟᱲᱟᱝ ᱥᱮ ᱞᱟᱦᱟᱱᱛᱤ ᱞᱟᱹᱜᱤᱫ ᱫᱚ ᱢᱟᱨᱟᱝ ᱩᱛᱟᱹᱨᱫᱟᱹᱭ ᱢᱮᱱᱟᱜ ᱵᱚᱱᱟ ᱡᱩᱫᱤ ᱟᱵᱚ ᱦᱤᱡᱩᱜ ᱛᱟᱭᱚᱢ ᱯᱤᱲᱦᱤ ᱠᱚ ᱵᱟᱝ ᱵᱚᱱ ᱥᱩᱛᱩᱜ ᱪᱟᱪᱳ ᱚᱪᱚ ᱠᱚᱣᱟ ᱵᱮᱥ ᱰᱟᱦᱟᱨᱛᱮ ᱟᱨ ᱵᱟᱵᱚᱱ ᱩᱫᱩᱜ ᱟᱠᱚᱣᱟ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱵᱮᱥᱟ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱵᱟᱹᱲᱤᱡᱼᱟ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱮᱛᱠᱟ ᱥᱮ ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱵᱮᱥᱟ ᱢᱮᱱᱛᱮ ᱟᱫᱚ ᱚᱱᱟᱜᱮ ᱟᱵᱚ ᱢᱟᱨᱟᱝ ᱦᱚᱲ ᱠᱚᱣᱟᱜ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱢᱟᱨᱟᱝ ᱩᱛᱛᱚᱨᱫᱟᱭᱤ ᱦᱩᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱡᱩᱫᱤ ᱵᱟᱵᱚᱱ ᱩᱫᱩᱜ ᱟᱠᱚᱣᱟ ᱮᱱᱠᱷᱟᱱ ᱩᱱᱠᱩ ᱢᱟ ᱧᱩᱛ ᱨᱮᱠᱚ ᱛᱟᱦᱮᱱᱟ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱥᱚᱢᱟᱡᱽ ᱦᱚᱸ ᱧᱩᱛᱟᱹᱛ ᱨᱮᱜᱮ ᱛᱟᱦᱮᱱᱟ ᱟᱨ ᱩᱱᱠᱩ ᱵᱟᱹᱲᱤᱡ ᱚᱪᱚ ᱞᱟᱹᱜᱤᱫ ᱫᱚ ᱟᱵᱚ ᱢᱟᱨᱟᱝ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱥᱩᱡᱷᱟᱹᱣ ᱠᱟᱱ ᱠᱚᱜᱮ ᱡᱟᱹᱥᱛᱤ ᱡᱤᱢᱮᱵᱟᱨ ᱵᱚ ᱦᱩᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱠᱟᱱᱟ ᱠᱩᱪᱤ ᱦᱚᱲᱢᱚ ᱨᱮ ᱱᱤᱥᱟᱹ ᱵᱮᱵᱷᱟᱨ ᱞᱮᱠᱷᱟᱱ ᱪᱮᱫ ᱪᱮᱫ ᱠᱚ ᱦᱩᱭ ᱫᱟᱲᱮᱭᱟᱜᱼᱟ ᱵᱚᱱ ᱵᱟᱲᱟᱭᱮᱫ ᱜᱮᱭᱟ ᱮᱢᱟᱱ ᱛᱮᱢᱟᱱ ᱟᱡᱟᱨ ᱵᱮᱵᱟᱨ ᱨᱩᱜᱤ ᱠᱚ ᱦᱚᱲᱢᱚ ᱨᱮ ᱦᱮᱡ ᱡᱚᱱᱚᱢᱚᱜᱼᱟ ᱟᱡᱟᱨ ᱵᱮᱢᱟᱨ ᱡᱚᱱᱢᱚ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱠᱚᱥᱴᱚ ᱮᱛᱚᱦᱚᱵᱚᱜᱼᱟ ᱟᱯᱱᱟᱨ ᱥᱟᱶᱛᱮ ᱜᱷᱚᱨ ᱜᱩᱥᱴᱤ ᱵᱷᱟᱹᱭ ᱵᱤᱨᱟᱹᱫ ᱪᱤᱱᱛᱟᱹ ᱨᱮᱠᱚ ᱯᱟᱲᱟᱜᱼᱟ ᱥᱟᱶᱛᱮ ᱨᱩᱣᱟᱹᱲ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱢᱟ ᱰᱟᱠᱴᱚᱨ ᱴᱷᱮᱱᱮᱢ ᱪᱟᱞᱟᱜᱼᱟ ᱥᱟᱶᱛᱮ ᱯᱩᱭᱥᱟᱹ ᱴᱟᱠᱟ ᱦᱚᱸ ᱰᱟᱠᱴᱚᱨ ᱤᱞᱟᱡᱽ ᱞᱟᱹᱜᱤᱫ ᱫᱚᱨᱠᱟᱨᱚᱜᱼᱟ ᱦᱚᱲᱢᱚ ᱰᱷᱤᱞᱟᱹᱜᱼᱟ ᱯᱩᱭᱥᱟᱹ ᱵᱮᱨᱵᱟᱫᱚᱜᱼᱟ ᱫᱷᱩᱱᱜᱮ ᱫᱤᱥᱚᱢ ᱧᱮᱞ ᱧᱟᱢᱚᱜᱼᱟ ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱯᱤᱫᱽᱨᱟᱹ ᱚᱥᱚᱢᱚᱭ ᱮᱢ ᱫᱩᱱᱤᱭᱟᱹ ᱠᱷᱚᱱ ᱮᱢ ᱵᱟᱹᱜᱤ ᱟᱠᱚᱣᱟ ᱴᱩᱣᱟᱹᱨ ᱮᱢ ᱵᱟᱹᱜᱤ ᱟᱠᱚᱣᱟ ᱟᱨ ᱵᱟᱰᱟᱭᱟ ᱴᱩᱣᱟᱹᱨ ᱦᱚᱲᱟᱜ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱵᱮᱵᱚᱥᱛᱷᱟ ᱦᱩᱭᱩᱜᱼᱟ ᱟᱹᱰᱤ ᱚᱵᱚᱥᱛᱷᱟ ᱚᱱᱟ ᱵᱮᱱᱟᱣ ᱫᱚ ᱵᱚᱱ ᱧᱮᱞ ᱫᱟᱲᱮᱭᱟᱜ ᱠᱟᱱᱟ ᱴᱩᱣᱟᱹᱨ ᱦᱚᱲᱟᱜ ᱱᱤᱥᱟᱹ ᱵᱮᱵᱷᱟᱨ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱡᱚᱛᱚᱣᱟᱜ ᱜᱮ ᱦᱤᱨᱤᱡ ᱯᱟᱹᱥᱤᱨ ᱪᱤᱱ ᱪᱷᱟᱹᱛᱩᱨ ᱟᱨ ᱟᱹᱰᱤᱜᱮ ᱮᱲᱮ ᱚᱪᱚᱜ ᱦᱚᱨ ᱨᱮᱵᱚᱱ ᱧᱮᱞᱮᱫ ᱠᱚᱣᱟ ᱡᱟᱦᱟᱸᱭ ᱠᱚ ᱱᱤᱥᱟᱹ ᱠᱚ ᱵᱮᱵᱷᱟᱨᱮᱜᱼᱟ ᱱᱤᱥᱟᱹ ᱵᱮᱵᱷᱟᱨ ᱯᱟᱹᱨᱠᱟᱹᱣ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱚᱛ ᱦᱟᱥᱟ ᱥᱚᱱᱟ ᱜᱟᱦᱱᱟ ᱥᱚᱱᱟ ᱵᱟᱱᱟ ᱪᱟᱥ ᱦᱚᱲ ᱰᱟᱝᱜᱚᱨ ᱠᱚᱢ ᱟᱹᱠᱷᱨᱤᱧ ᱠᱚᱣᱟ ᱪᱮᱫ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱦᱟᱺᱰᱤ ᱯᱟᱹᱣᱨᱟᱹ ᱧᱩ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱪᱮᱫᱟᱜ ᱪᱮᱢ ᱯᱟᱹᱨᱠᱟᱹᱣ ᱠᱟᱱᱟ ᱥᱮ ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱫᱳᱥ ᱦᱚᱸ ᱧᱮᱞᱚᱜᱼᱟ ᱱᱤᱥᱟᱹᱛᱮ ᱫᱤᱥᱟᱹ ᱵᱟᱝ ᱧᱮᱞᱟ, ᱜᱤᱫᱽᱨᱟᱹ ᱯᱤᱫᱽᱨᱟᱹ ᱠᱚᱦᱚᱸ ᱟᱹᱰᱤ ᱟᱱᱛᱷᱚᱲᱤᱭᱟᱹ ᱥᱟᱸᱜᱮ ᱠᱚ ᱟᱨ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱞᱤᱞᱩᱢ ᱪᱮ ᱛᱤᱡᱩ ᱞᱮᱠᱟ ᱠᱚ ᱟᱹᱛᱤᱧ ᱯᱟᱹᱨᱠᱟᱹᱣ ᱦᱩᱭ ᱟᱠᱚᱣᱟ, ᱟᱹᱰᱤ ᱚᱵᱚᱥᱛᱟ ᱜᱮ ᱛᱟᱦᱮᱱᱟ। ᱚᱱᱟᱛᱮ ᱟᱹᱰᱤ ᱦᱟᱨᱠᱮᱛ ᱥᱟᱥᱮᱛ ᱥᱚᱢᱟᱡᱽ ᱨᱮ ᱦᱚᱲ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ ᱠᱷᱟᱹᱛᱤᱨ ᱦᱟᱺᱰᱤ ᱯᱟᱹᱨᱣᱟᱹ ᱱᱤᱥᱟᱹ ᱵᱮᱵᱷᱟᱨ ᱞᱟᱹᱜᱤᱫ ᱛᱮ ᱚᱱᱟᱛᱮ ᱟᱹᱰᱤ ᱩᱭᱦᱟᱹᱨ ᱜᱟᱹᱦᱤᱨ ᱡᱟᱦᱟᱸ ᱥᱚᱢᱚᱭᱤᱧ ᱩᱭᱦᱟᱹᱨᱟ, ᱜᱟᱹᱦᱤᱨ ᱛᱤᱧ ᱩᱭᱦᱟᱹᱨ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱥᱟᱢᱟᱝ ᱨᱮᱧ ᱧᱮᱞᱟ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ ᱥᱟᱱᱛᱟᱲ ᱥᱚᱢᱟᱡᱽ ᱡᱩᱫᱤ ᱛᱟᱭᱚᱢ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜᱼᱟ, ᱛᱟᱭᱚᱢ ᱟᱠᱟᱱᱟ, ᱮᱱᱠᱷᱟᱱ ᱟᱹᱰᱤ ᱢᱟᱨᱟᱝ ᱠᱟᱨᱚᱱ ᱱᱤᱥᱟᱹ ᱵᱮᱵᱷᱟᱨ ᱡᱩᱫᱤ ᱛᱮᱦᱮᱧ ᱥᱚᱨᱠᱟᱨ ᱱᱤᱥᱟᱹ ᱵᱮᱵᱷᱟᱨᱮ ᱵᱚᱱᱫᱮᱜᱼᱟ, ᱟᱵᱚᱣᱟᱜ ᱵᱷᱤᱛᱟᱹᱨ ᱫᱩᱣᱟᱹᱨ ᱫᱷᱟᱹᱵᱤᱡ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱵᱮᱵᱷᱟᱨ ᱛᱟᱦᱮᱱᱟ, ᱯᱮᱲᱟ ᱢᱟᱹᱱ ᱥᱟᱞᱟᱜ ᱜᱮ ᱛᱟᱦᱮᱱᱟ, ᱮᱱᱠᱷᱟᱱ ᱟᱵᱚ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱪᱮᱦᱨᱟ ᱵᱟᱧᱪᱟᱨ ᱵᱚᱱ ᱛᱟᱦᱮᱱᱟ, ᱥᱩᱥᱟᱹᱨ ᱵᱚᱱ ᱛᱟᱦᱮᱱᱟ, ᱟᱨ ᱡᱟᱦᱟᱸ ᱜᱮ ᱟᱵᱚ ᱥᱚᱢᱟᱡᱽ ᱨᱮᱱ ᱠᱚ ᱞᱟᱦᱟ ᱟᱠᱟᱱᱟ, ᱚᱞ ᱯᱟᱲᱦᱟᱣ ᱨᱮ, ᱪᱟᱥᱵᱟᱥ ᱨᱮ, ᱱᱚᱠᱨᱤ ᱪᱟᱹᱠᱨᱤ ᱨᱮ, ᱫᱷᱚᱱ ᱥᱚᱢᱯᱚᱛᱤ ᱜᱟᱹᱰᱤ ᱜᱷᱚᱲᱟ ᱨᱮ, ᱜᱟᱹᱦᱤᱨ ᱛᱮ ᱠᱷᱚᱡᱽ ᱧᱟᱢ ᱠᱷᱟᱱ ᱱᱚᱣᱟ ᱧᱟᱢᱚᱜᱼᱟ ᱡᱮ ᱩᱱᱠᱩ ᱦᱚᱲ ᱡᱟᱦᱟᱸᱭ ᱞᱟᱦᱟᱱᱛᱤ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ, ᱩᱱᱠᱩᱣᱟᱜ ᱱᱤᱥᱟᱹ ᱵᱮᱵᱷᱟᱨ ᱠᱷᱚᱱ ᱟᱹᱰᱤ ᱥᱟᱺᱜᱤᱧ ᱨᱮᱠᱚ ᱛᱟᱦᱮᱱᱟ। ᱢᱤᱫ ᱫᱷᱟᱣ ᱦᱚᱨ ᱰᱟᱦᱟᱨ ᱵᱮᱱᱟᱣ ᱢᱩᱥᱠᱤᱞᱟ, ᱟᱨ ᱡᱩᱫᱤ ᱪᱮᱦᱨᱟ ᱛᱮᱢ ᱵᱮᱱᱟᱣ ᱠᱮᱜᱼᱟ, ᱚᱱᱟ ᱫᱚᱢ ᱞᱟᱦᱟ ᱤᱫᱤᱜᱼᱟ, ᱤᱠᱷᱟᱹᱡ ᱦᱟᱺᱰᱤ ᱯᱟᱹᱨᱣᱟᱹᱢ ᱧᱩᱢ ᱵᱟᱹᱜᱤ ᱞᱮᱱᱠᱷᱟᱱ ᱟᱫᱚ ᱢᱮᱱᱠᱷᱟᱱ ᱟᱨ ᱢᱤᱫ ᱟᱹᱰᱤ ᱞᱟᱹᱠᱛᱤ ᱠᱟᱛᱷᱟᱧ ᱞᱟᱹᱭ ᱡᱚᱝᱟ, ᱪᱮᱫ ᱟᱵᱚ ᱥᱟᱱᱛᱟᱲ ᱟᱹᱫᱤᱵᱟᱹᱥᱤ ᱜᱮ ᱡᱟᱹᱥᱛᱤ ᱱᱤᱥᱟᱹ ᱵᱮᱵᱷᱟᱨ ᱨᱮ ᱢᱮᱱᱟᱜ ᱵᱚᱱᱟ? ᱪᱮ ᱮᱴᱟᱜ ᱥᱚᱢᱟᱡᱽ ᱨᱮᱱ ᱦᱚᱸ? ᱦᱚᱸ, ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ, ᱤᱠᱷᱟᱹᱡ ᱵᱮᱵᱷᱟᱨ ᱡᱩᱫᱟᱹ ᱜᱮᱭᱟ। ᱟᱠᱚ ᱫᱚ ᱦᱩᱰᱤᱧ ᱢᱟᱨᱟᱝ ᱨᱮᱱᱟᱜ ᱢᱟᱹᱱ ᱥᱚᱢᱟᱱ, ᱤᱡᱚᱛ ᱟᱨ ᱯᱷᱟᱨᱠᱟ ᱠᱚ ᱫᱚᱦᱚᱭᱟ, ᱩᱠᱩ ᱨᱮᱠᱚ ᱵᱮᱵᱷᱟᱨᱟ, ᱟᱵᱚ ᱫᱚ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚ ᱥᱟᱢᱟᱝ ᱨᱮ ᱵᱩᱞ ᱵᱷᱩᱛᱟᱹᱲ ᱠᱟᱛᱮ ᱤᱥᱤᱱ ᱮᱢ ᱫᱮᱠᱷᱟᱣᱟ, ᱱᱚᱜᱼᱚᱭ ᱱᱚᱰᱮ ᱜᱮ ᱛᱚ ᱥᱤᱠᱷᱱᱟᱹᱛ ᱢᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ, ᱦᱩᱰᱤᱧ ᱠᱚ ᱡᱩᱫᱤ ᱠᱚ ᱧᱮᱞᱟ, ᱮᱱᱠᱷᱟᱱ ᱩᱱᱠᱩ ᱫᱚ ᱦᱚᱨ ᱫᱚ ᱟᱠᱚ ᱦᱚᱸᱠᱚ ᱧᱮᱞ ᱧᱟᱢᱟ ᱚᱱᱠᱟ, ᱟᱫᱚ ᱞᱟᱦᱟᱱᱛᱤ ᱥᱚᱢᱟᱡᱽ ᱫᱚ ᱢᱟᱹᱱ ᱵᱮᱵᱷᱟᱨ ᱟᱨ ᱦᱚᱲᱢᱚ ᱯᱷᱟᱴᱠᱟᱨᱚ ᱞᱟᱹᱜᱤᱫ ᱱᱤᱥᱟᱹ ᱠᱚ ᱧᱩᱭᱟ, ᱦᱚᱲᱢᱚ ᱟᱨ ᱥᱚᱢᱟᱡᱽ ᱨᱮ ᱵᱟᱹᱲᱤᱡ ᱥᱟᱸᱫᱮᱥ ᱵᱟᱭ ᱪᱟᱞᱟᱜᱼᱟ, ᱟᱵᱚᱨᱮᱱ ᱫᱚ ᱵᱟᱹᱲᱤᱡ ᱡᱤᱱᱤᱥ ᱵᱚ ᱧᱮᱞ ᱚᱪᱚᱭᱮᱜᱼᱟ। ᱟᱫᱚ ᱦᱤᱱᱫᱤ ᱵᱷᱟᱥᱟ ᱛᱮᱠᱚ ᱢᱮᱱᱟ ᱢᱤᱫᱴᱤᱡ, ᱟᱫᱢᱤ ᱱᱟᱥᱟ ᱯᱤᱛᱟ ᱦᱮ ᱭᱟ ᱱᱟᱥᱟ ᱦᱤ ᱟᱫᱢᱤ ᱠᱚ ᱯᱤᱡᱟᱛᱟ ᱦᱮ, ᱵᱟᱨ ᱠᱟᱛᱷᱟ ᱨᱮ ᱱᱚᱣᱟ ᱢᱮᱱᱟᱜᱼᱟ, ᱟᱢᱮᱢ ᱧᱩᱭᱮᱜᱼᱟ ᱪᱮ ᱟᱢᱜᱮᱢ ᱧᱩ ᱚᱪᱚᱜ ᱠᱟᱱᱟ। ᱛᱮᱦᱮᱧ ᱟᱹᱰᱤ ᱢᱟᱨᱟᱝ ᱠᱚᱥᱪᱤᱱ ᱢᱮᱱᱟᱜᱼᱟ ᱟᱵᱚ ᱥᱚᱢᱟᱡᱽ ᱨᱮ, ᱟᱨ ᱥᱚᱢᱟᱡᱽ ᱨᱮ ᱥᱚᱭᱥᱤ ᱥᱚᱝᱥᱛᱷᱟ, ᱥᱟᱢᱟᱡᱤᱠ ᱥᱚᱝᱥᱛᱷᱟ ᱜᱮ ᱱᱚᱣᱟ ᱱᱟᱥᱟ ᱩᱱᱢᱩᱞᱚᱱ ᱪᱮ ᱰᱨᱟᱜᱽᱥ ᱮᱰᱤᱠᱥᱚᱱ ᱪᱮ ᱟᱵᱚᱭᱮᱰ ᱫᱟ ᱤᱭᱩᱡᱽ ᱚᱯᱷ ᱰᱨᱟᱜᱽᱥ ᱜᱟᱞᱚᱪ ᱢᱤᱫᱩᱱ ᱠᱟᱛᱮᱫ ᱠᱚ ᱠᱟᱛᱷᱟᱭᱮᱜᱼᱟ ᱡᱮ ᱚᱠᱟ ᱵᱮᱥᱚᱜ ᱠᱟᱱᱟ, ᱚᱠᱟ ᱵᱟᱹᱲᱤᱡᱚᱜ ᱠᱟᱱᱟ, ᱟᱨ ᱱᱚᱣᱟ ᱵᱮᱥ ᱪᱤᱥᱴᱟᱹᱣ ᱥᱚᱢᱟᱡᱽ ᱨᱮᱭᱟᱜ ᱠᱩᱠᱢᱩ ᱥᱟᱹᱨᱤ ᱞᱟᱹᱜᱤᱫ ᱱᱚᱝᱠᱟ ᱠᱟᱹᱢᱤ ᱠᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱥᱚᱢᱟᱡᱽ ᱨᱮ, ᱱᱚᱣᱟ ᱵᱚᱱ ᱵᱩᱡᱷᱟᱹᱣ ᱡᱚᱝ ᱢᱟ, ᱱᱤᱥᱟᱹ ᱫᱚ ᱟᱹᱰᱤ ᱢᱟᱨᱟᱝ ᱡᱟᱸᱜᱮ ᱫᱟᱨᱟᱢ ᱠᱟᱱᱟ ᱥᱚᱢᱟᱡᱽ ᱨᱮ, ᱫᱮᱥ ᱨᱮ, ᱫᱤᱥᱚᱢ ᱨᱮ, ᱟᱨ ᱚᱲᱟᱜ ᱫᱩᱣᱟᱹᱨ ᱞᱟᱦᱟᱱᱛᱤ ᱞᱟᱹᱜᱤᱫ।
7: ᱱᱤᱥᱟᱹ ᱠᱷᱚᱱ ᱥᱟᱦᱟ ᱨᱮᱵᱚᱱ ᱛᱟᱦᱮᱱᱟ, ᱱᱚᱣᱟ ᱛᱷᱩᱛᱤ ᱵᱚᱱ ᱟᱸᱡᱚᱢ ᱠᱮᱜᱼᱟ ᱞᱟᱹᱭ ᱥᱚᱫᱚᱨ ᱠᱮᱜᱼᱟ ᱠᱤᱱ ᱢᱟᱹᱱ ᱡᱚᱭᱯᱟᱞ ᱢᱩᱨᱢᱩ ᱛᱤᱠᱤᱱ।